لین چباری رشلی که سر بولرین افکر لسوم یه دیتون من کیسه فهم و توت که دیاره کاجه خاکان چند نجز مت میاد سواتی است تا تفتریان نم یه که سوری شارنا کچیون پلوس یه رکو انجام رو میک میاسین این کانس کاتس نلو بناکانه بور که خوص این کور و کاره بور هتاکش کیران را جش تمانه ریت اور اولی کان جر من گرن ریغانه که آروم و شوکه تجل اور اولی کان ایسکا پشت شوکه یه ویت که هنر آورتون میچه جام تاسنه یوت زرزرون چلینه لاره بیوغیخ جارگایت نری تاک گلینی هراشالی هرکه اینچه به کپی میچ گلینه بناکان نباش که پورتن کاز کانال اینچ پس انتانوم اوره یر تبکوچون یغانه که یه مناتازم داویت هاشنی کامرجی ورچنم اسم دپی դեպի կոմիտաս կա խափանված բեռնատար առաջին տեղեկությունը սա է որ ստանում եմ մնացածի մասին կխոսենք իհարկե ընթացքում եկեք հիշեցնեմ մի անգամից քիսապամի տեղեկատվական հեռախոսահամարը վստահաբար այն ողջորվա ընթացքում է մեզ պետք գալու 0958383